0: সবসময় ছিলেন, আছেন এবং আজ আমাদের সাথে জয়েন করেছেন। আজকে আমরা শুরু করছি ব্রিসবেন বাংলা রেডিওর পক্ষ থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠান পরিচালনায় আজ আছি আমি তাহসিন, এবং আমাদের সাথে আজকে একটি বিশেষ একটি দল বা বিশেষ একটি গ্রুপ বা বিশেষ কিছু পাগল, যে যে যেই নামেই তাদেরকে বলা হোক না কেন, আমাদের মাঝে উপস্থিত আছেন। তো আমাদের আজকে বিশেষ অনুষ্ঠানটি হচ্ছে ব্রিসবেনে সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রবীন্দ্র নজরুল জয়ন্তী, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামকে স্মরণ করে তাদেরকে উপর শ্রদ্ধা জানিয়ে একটি বিশেষ অনুষ্ঠান রবীন্দ্র নজরুল জয়ন্তী। সেখানে আয়োজক হিসেবে ব্রিসবেনের ব্যাপ তো অবশ্যই আছেই। এসব আমাদের কাছে এই মুহূর্তে উপস্থিত আছে, আমি যদি আমার ডান সাইড থেকে বলে যাই, ব্যাবের জামাল ভাই আছেন, পাশে আছেন ফারুক রেজা ভাই, তার পাশে প্রিয়াঙ্কা আপু, মনির ভাই এবং অভিজিৎ ভাই। তো আমরা দেরি না করে এই প্রোগ্রামে কি হচ্ছে এবং প্রোগ্রাম সম্পর্কে আমরা আড্ডা দিব, গল্প করব। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু থাকে, প্লিজ আপনারা আমাদেরকে SMS করতে পারেন 0414221401, এই নাম্বারটিতে, আমি আবারও বলছি 0414221401। তো অনুষ্ঠানটি নিয়ে ব্রিসবেনে অবশ্যই অনেক আলাপচারিতা হচ্ছে, তো আমি শুরুতেই চলে যাব একটি প্রশ্নে। সেটা হচ্ছে আমার, আমি মানে এই অনুষ্ঠানের সাথে যদিও আমিও সম্পৃক্ত, বাট এই মুহূর্তে আমি একজন আরজে ছাড়া আর কিছুই নেই। তো সেই অ্যাঙ্গেল থেকে আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, এই অনুষ্ঠানটি আয়োজন করতে আপনাদের অনুপ্রেরণা কী ছিল? তো আমি এই অনুষ্ঠানটিকে একদম, যেহেতু আড্ডা এবং কঠিন কঠিন প্রশ্ন করার চেষ্টা করব, তো শুরুতে রেজা ভাইকে এই প্রশ্নটা ছুড়ে দিতে চাচ্ছি, এই অনুষ্ঠানটি আয়োজন করতে আপনাদের অনুপ্রেরণা কী ছিল?
1: সকল শ্রোতা বন্ধুকে শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে, আপনারা যারা শুনছেন। ব্রিসবেনে হয়তো এর আগেও হয়েছে এরকম রবীন্দ্র নজরুল জয়ন্তী, বাট এইবারের অনুষ্ঠানটা একটু ডিফারেন্ট আঙ্গিকে এবং একটু ফর্মাল ওয়েতে করা হচ্ছে। এইগুলো আরও বলবে কীভাবে হচ্ছে বা কীভাবে হবে, মনির ভাই আছে, দাদা আছে, প্রিয়াঙ্কা দি আছে, জামাল ভাই আছে, বলবে। বাট তাহসিন ভাই যেটা বলছে প্রথমে, যে কিছু পাগল, হ্যাঁ, আমরা আসলে মানে খুবই খুবই ক্যাজুয়াল মুডে ব্যাপারটা শুরু হয়েছিল, এই আমরা একটা রবীন্দ্র নজরুল জয়ন্তী করতে পারি কিনা এরকম একটা। বিশেষ করে আমার মনে পড়ে, আমি একদিন বিশ্বজিৎ দাকে ফোনটা দিয়েছিলাম যে করা যায় কিনা, অভিজিৎ দাকে একটা ফোনটা দিয়েছিলাম। তো যাই হোক, বেশি পাগলামি তো মনে নামটাই ভুলে গেছি। তা যাই হোক, তারপরে তো আমরা ব্যাপকেও ব্যাপ আসলে তো ব্রিসবেনে কোনো অনুষ্ঠান ব্যাপ ছাড়া আমরা করতে চাইও না, বা ব্যাপ সেটা আমরা কখনো চিন্তাও করিনি। পরে ব্যাপ নানা ব্যস্ততার কারণে ব্যাপ আমাদেরকে বলেছিল যে হ্যাঁ, দে আর হেল্প ইন এভরি অ্যাসপেক্ট, বাট আমাদেরকেই মূল ভূমিকাটা পালন করতে হবে। তা সেক্ষেত্রে তখন জেরি ভাই, মুনির ভাই, কুশল ভাই, দাদা, প্রিয়াঙ্কা বৌদি আছে, তো তাহসিন ভাই আছে, সবাই মিলে আমরা আসলে পাগলামিটা সিরিয়াস ওয়েতে শুরু করে ফেললাম। নানা রকম বাধা বিপত্তি, তারপরে নানা রকম অসুবিধার মধ্যে আমরা চেষ্টা করছি এবং আশা করি একটা ভালো অনুষ্ঠান হবে। শুরুটা আসলে খুবই মানে খুবই ক্যাজুয়ালভাবে শুরু হয়েছিল, কিন্তু তারপরে শুরুর পরে দাদা, যেহেতু একটা এক্সপিরিয়েন্স বেশি, দাদা অনেকটা সিংহভাগ কাজই টু কভার করে দাদা নিজের দায়িত্বে নিয়ে অনেক কিছু করেছেন, হ্যাঁ, দাদাকে অসংখ্য ধন্যবাদ। মুনির ভাই তো সিরিয়াসলি সাথে আছে, জেরি ভাই ছাড়া অনুষ্ঠানটা সম্ভবই না, হয়তো না, আর না বললে না, ব্যাবের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট সহ ব্যাবের এক্সিকিউটিভ কমিটির অসাধারণ সহযোগিতা ছাড়া এটা আমাদের সম্ভব হইতো না। এই তো এইভাবে শুরু হয়েছিল। তারপরে আমরা প্রায় দীর্ঘ 2 মাস ধরে চলতেছে এটা, প্র্যাকটিস হচ্ছে প্রতি রোববার, শনিবার, রবিবার, দাদার বাসাতে, মনির ভাইয়ের বাসাতে, সব বাসাতেই হচ্ছে। তারা অনেক অত্যাচার সহ্য করছে আমাদের, ধন্যবাদ তাদেরকে। আমার মনে হয় আমার অ্যান্সার আর বেশি দেওয়ার নেই। এরপরে
2: রেজা ভাই, আমি বলবো আপনি একটু যে ভিন্নভাবে হচ্ছে এটা যদি এক্সপ্লেইন করতেন, যে ভিন্নভাবে এটা আপনি কিভাবে হাইলাইট করবেন?
1: নর্মালি তো আমাদের যেটা নজরুল এবং রবীন্দ্র জয়ন্তীর যে কনসেপ্ট, যেমন 3-4টা গান হয়, 2টা নাচ হয়, তারপরে দুজন হয়তো বাংলার শিক্ষক একটা কথা বলে, তারপরে প্রিন্সিপাল একটা কথা বলে, শেষ। আমরা এটাই দেখছি, মানে আমি কাউকে ছোট করছি না এটা, কিন্তু এখানে আসলে আমি রবীন্দ্রনাথ জয়ন্তীর কিছু অনুষ্ঠান দেখেছি শান্তিনিকেতনে, তারপরে কলকাতাতে, তারপরে নিউ ইয়র্কে কিছু হয়, হ্যাঁ, যেখানে রেজানা চৌধুরী, বন্যাস সহ অন্যান্য বড় বড় শিল্পীরা থাকে। তা আমাদের তো অনেক, আমাদের অনেক স্বপ্ন আছে, কিন্তু একদমই সাধ্য নাই, যার ফলে অত তো যেতেও পারি না। বাট ওরকম আঙ্গিকে 2 ঘন্টা ব্যাপী 40 জন শিল্পীর নিরলস পরিশ্রমের রেজাল্ট ওখানে আমরা দেখতে পাবো। হ্যাঁ, এবং ডিফারেন্ট আঙ্গিকে প্রচার হবে, ডিফারেন্ট আঙ্গিকে পরিবেশনা হবে, হ্যাঁ, নির্দিষ্ট ডিফারেন্ট আঙ্গিকের স্টেজ থাকবে, হ্যাঁ, নিজস্ব পাঞ্জাবি থাকবে, নিজস্ব শাড়ি থাকবে, মেয়েরা সেম শাড়ি পরে আসবে। আমার মনে হয় আরও ভিতরে যাওয়ার আগে আমি একটু ক্যাচ রেখে দিই, দাদা বৌদি মুনির ভাই আরও ভালো করে বলবে। হ্যাঁ, আর আরেকটু ক্যাচ থাকুক, আমরা চাই যে সবাই অনুষ্ঠানে আসুক, তাহলে আমাদের আয়োজনটা দেখতে পারবে। হ্যাঁ, সব কিছু বলে দিলে তো আবেদনটাই হারিয়ে গেল। হ্যাঁ, একটু একটু একটু আমরা একটু ক্যাচ রেখে দিলাম।
0: রেজা ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি মানে ডেসক্রিপটিভ বর্ণনা দেবার জন্য। তো অনুষ্ঠান আমার প্রশ্নটা ছিল, আমি অভিজিৎ ভাই এবং প্রিয়াঙ্কা দুজনের কাছে প্রশ্নটা ছুড়ে দিচ্ছি, আবার একই প্রশ্ন ছুড়ে দিচ্ছি, সাথে আপনাদেরকে আর একটু হাইলাইট করতে বলবো। আপনাদের এই যে রেজা ভাই বলছিলেন আগে হয়েছে এটা ভিন্ন, সেটার আগে আমি বলবো এই যে অনুষ্ঠানটার অনুপ্রেরণা, এরকম একটা উদ্যোগ নিতে হলে মানে অনুপ্রেরণাটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আপনার আমি অভিজিৎ ভাইয়ের সাথে গত কয়েক বছর যাবৎ এই ব্যাপারে অনেকবার কথা বলেছি, গতবারের সময় আগের বারও। তো অনুপ্রেরণাটা তো আপনারা, আপনি যদি আপনাদের নিজের অ্যাঙ্গেল থেকে একটু আমাদের অনুপ্রেরণাটার কথা বলেন, তারপরে অবভিয়াসলি কীভাবে মানে বৈচিত্র্যটা কী, মানে কেন ব্রিসবেনের মানুষ এই অনুষ্ঠানটা দেখতে আসবে?
3: আমার কাছে মনে হচ্ছে, এটা আমি প্রিয়াঙ্কাকে ফ্লোর দেওয়ার আগে আমি সামান্য করে একটু বলে নিই, বিগত অলমোস্ট প্রায় দুই বছর ধরে আমরা প্ল্যানিং করছিলাম একটা, যে রবীন্দ্র নজরুল জয়ন্তী বা কিছু একটা করব। তো সেটার যেটা কাহিনী হলো যে আমরা যেটাই করি না কেন লোকবল দরকার বলে না, এটা এটা সত্যিকার অর্থে এটা ছিল মানে প্রিয়াঙ্কার একটা ড্রিম চাইল্ড, একটা মানুষের ড্রিম প্রজেক্ট থাকে, সেরকম প্রিয়াঙ্কার একটা ছিল, যেহেতু গান নিয়ে সারা আমাদের দুজনেরই কাজ। সো মানে প্রিয়াঙ্কার একটা বলবো যে ড্রিম চাইল্ড যেটা ছিল যে সে একটা রবীন্দ্র নজরুল জয়ন্তী করতে চায়, এবং কাকতালীয়ভাবে গত বছর ক্যাজুয়ালি কথাটা ওঠে থ্রু রেজা যে দাদা, এবং প্রিয়াঙ্কাকে বলছিল বৌদি আমরা কেন না একটা রবীন্দ্র নজরুল জয়ন্তী করি। তো আমাদের কাছে হঠাৎ করে মনে হলো যে টেলিপ্যাথির মতো মনে হয় জিনিসটা কাজ করছে রেজার সাথে আমাদের, যে হঠাৎ করে জিনিসটা চলে আসছে। সো বলে না যে টু রেজ এ চাইল্ড দ্য হোল ইউ নিড দ্য হোল ভিলেজ টু ওয়ার্ক উইথ ইট, সো দিস ইজ দ্য ড্রিম চাইল্ড অ্যান্ড দ্য হোল ভিলেজ ইজ লাইক দ্য হোল ব্রিসবেন। সো এখন এই হোল ব্রিসবেন বলতে আমরা সবচেয়ে বড় সংগঠন বা মাদার বলবো যে যে সংগঠনটি সেটি হচ্ছে ব্যাব। সো এটা করার জন্য আমাদের কাছে প্রথমে মনে হয়েছে, কারণ ইটস এ বিগ প্রজেক্ট, কারণ এখানে প্রচুর অর্থের দরকার, প্রচুর লোকবলের দরকার, এবং এমন একটা প্ল্যাটফর্ম দরকার যেখানে সমস্ত, এখানে কিন্তু আরও ছোটো ছোটো অনেক গ্রুপ আছে, অনেক ছোটো ছোটো ব্যান্ড গ্রুপ আছে, সঙ্গীতের গ্রুপ আছে। সো আমরা যেটা চাচ্ছিলাম যে সবাই আসুক একটা ছাতার নিচে, কিছু একটা করুক, তো সেটার জন্য ছিল ব্যাব। তো সেইটাই প্রথমে কথার সূচনা শুরু হয় এই প্রোগ্রামটা নিয়ে। বাট প্রিয়াঙ্কা অ্যাকচুয়ালি আসলে বলুক, ও আসলে কেন করতে চাইছিল এই ধরনের একটা প্রোগ্রাম, অনুপ্রেরণাটা তার
4: পাগলা, আমরা তো পাগলাই তাই না তাহসিন? তো পাগলামি ছাড়া এই ধরনের প্রোগ্রাম কখনো করা যায় না, যে কোনো বড় কাজের পিছনে অনেক পাগলামি থাকে। তো থ্যাংক ইউ সো মাচ তাহসিন আজকে আমাদের এই প্যানেলে সবাইকে বলার জন্য। অভিজিৎ তো বললোই, প্লাস রেজা ভাইও বললো যে কিভাবে জিনিসটার ব্রেন স্টর্মিংটা শুরু হয়েছে। বাট অনুপ্রেরণাটা হচ্ছে আমি ছায়ানটের থেকে এসেছি, সো ছায়ানটা হচ্ছে যেখানে আমি গান শিখেছি, এবং খুব ছোট বয়সে ছায়ানটে আমার যে হাতেখড়িটা সেটা হচ্ছে যে রমনার বটমলে প্রতি বছর যে পয়লা বৈশাখ উদযাপনটা হয় সেটা আমি সবসময় করে এসেছি। তো রমনার বটমলের যে মহরটা হয় সেই মহরটা আসলে কয়েক মাস ধরে হয়, এবং ইটস অ্যাকচুয়ালি যারা ওই প্রোগ্রামটা পার্টিসিপেট করেছে তারা একমাত্র বলতে পারে যে এটা কিভাবে হয়। আসলে একদম স্মল স্টেপ থেকে একটা বিশাল বড় জায়গাতে যাওয়া, এবং ওখানে কোনো ওখানে থাকে অনেক অনেক শিল্পী পারফর্ম করে, ইন্ডিভিজুয়ালি পারফর্ম করে, সোলো আইটেমস থাকে, কিন্তু মেইনলি ওটা কোরাস ফোকাসড একটা প্ল্যাটফর্ম বা প্রেজেন্টেশন হয়। তো এখানে যেহেতু আমরা বহু বছর ধরে অভিজিৎ আমি অস্ট্রেলিয়াতে গান করছি, সেম স্টেজ শেয়ার করছি লাস্ট 24 ইয়ার্স ইন ডিফারেন্ট স্টেটস, তো আমাদের মনে হয়েছে যে না, এখন হয়তো আমরা কমিউনিটির জন্য কিছু করতে পারি। এতদিন তো নিজেরা গান করেছি বিভিন্ন জায়গাতে, কিন্তু একটা মনে হচ্ছিল যে কমিউনিটির জন্য কিছু করা, যেখানে কমিউনিটিতে সবাইকে আমরা আসলে ডাকতে পারি এবং একটা ইনক্লুসিভনেসটা আমরা আসলে রিফ্লেক্ট করতে পারি। তো তখন অবশ্যই এই হোল আইডিয়াটা শেয়ার করলাম সবার সাথে, অ্যান্ড এভরিওয়ান লাভড ইট। তো অনুপ্রেরণাটা আসলে ছায়ানট থেকে, ছায়ানটে যে রমনার বটমূলে যে প্রোগ্রাম হয় সেখান থেকে, কিন্তু ওটা হয় আউটডোরে। দ্যাট সেম অ্যাসপেক্টেই আমরা করছি ইনডোরে উইথ 43 পারফর্মার্স। ইটস আ ভেরি বিগ নাম্বারস ফর এনি ওভারসিজ প্ল্যাটফর্মের জন্য, কারণ 43 জন পারফর্মার একটা স্টেজে বসে গান করছে। আমি জানি না, আমি এখনো পর্যন্ত শুনিনি এইভাবে ফর্মাল ওয়েতে গান গাচ্ছে বা মহড়া হয়েছে এই ধরনের কোনো কিছু অস্ট্রেলিয়াতে। অবশ্যই আমি আসলে জানি না, আর যদি হয়ে থাকে অবশ্যই খুবই এটা একটা প্রশংসার দাবি রাখার মতো। বাট আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে একটা জায়গাতে বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন জায়গার মানুষকে যাতে আমরা নিয়ে আসতে পারি, একত্র করতে পারি। অ্যান্ড অন টপ অফ, যখন বলছি বিভিন্ন বয়স, সেখানে আমাদের একদম যারা অস্ট্রেলিয়াতে বড় হয়েছে, জন্ম নিয়েছে, বড় হয়েছে, সেরকম থেকে আরম্ভ করে একদম 70+ 70 একদম সিনিয়র মোস্ট আর্টিস্টও আমাদের সাথে পারফর্ম করছে। আচ্ছা, তারপর আরেকটা জিনিস হচ্ছে যে রমনার বটমূলের অ্যাসপেক্টে যেহেতু জিনিসটা করা, তো যেটা হয় যে আপনারা সবাই জানেন যে ইউজুয়ালি যেটা হয় রবীন্দ্র জয়ন্তীতে কি হয়, নাচ আসে, গান হয়, কবিতা আবৃত্তি, কেউ কিছু বললো, এই ধরনের জিনিসগুলো আসে। তো এইটা আমরা সম্পূর্ণ রেখেছি আসলে গান আর কবিতার সাথে।
3: এটা প্রথমবারের মতো ব্রিসবেনে আমাদের মনে হয়েছে যে আমরা একটা গীতি আলেখ্য প্রেজেন্ট করছি, যেটা ব্রিসবেনে এর আগে গীতি আলেখ্য হয়নি। এর আগে গীতি নাট্য হয়েছে, এখানে মূলত নর্মালি গীতিনাট্যে যেটা থাকে যে গানের সাথে সাথে নাচ হয়। রবীন্দ্রনাথের যেমন অনেকগুলো আছে নাটক যেগুলো গান এবং নাচের সাথে, সেভাবে নজরুলেরও আছে কিন্তু। হ্যাঁ, তো ঠিক এই জিনিসটার কনসেপ্টটার অপোজিট ভার্সনটা হচ্ছে গীতি আলেখ্য। সেটাতে মূলত হচ্ছে কথা, গল্প, কবিতার মাঝে গান।
0: আচ্ছা,
3: সো এগুলোর একটা মেলবন্ধন যে এখানে কবিতা থাকবে, এখানে গল্পকথা থাকবে, এবং গীতি আলোকতে নর্মালি কোনো এমসি থাকে না। নর্মালি সাধারণত আমরা একটা প্রোগ্রাম যেটা হয় যে একটা এমসি থাকে, প্রোগ্রামটা পুরো এমসি রান করেন তারা। এখানে না, যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা গীতি আলোকের কনসেপ্টটা হচ্ছে যে যে 43 জনের কথা প্রিয়াঙ্কা বললো, এরা সবসময় কিন্তু স্টেজে থাকবে, তারা কখনোই নড়ছে না এবং তারা সবসময় পারফর্ম করছে, কিছু না কিছু করছে, তারা চুপচাপ কেউই বসে নেই। সো এই কনসেপ্টের উপরেই পুরো একটা স্ক্রিপ্ট লেখা হয়েছে, যে স্ক্রিপ্টটা লিখতে অলমোস্ট নিয়ারলি এক মাসের উপরে সময় গেছে। সেই স্ক্রিপ্টের অনেক আপডেট হয়েছে, অনেকগুলো ভার্সন হয়েছে এবং অনেক কবিতা চুজ করা হয়েছে, এবং এখানে অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট টিম কাজ করেছে। যেখানে শুধু যে বলবো যে আমি বা প্রিয়াঙ্কা এখানে, তা কিন্তু না। এখানে আমাদের সাথে একটা টিম ছিল যারা শুধু গান সিলেকশন করত। প্রথমে 120-130 গান সিলেকশন হয়েছে রবীন্দ্র নজরুল মিলে, সেখান থেকে কিন্তু ভাগ করে আসছে মনে হয় 50-60, সেখান থেকে আবার কমতে কমতে একদম ফাইনাল স্টেজে এখন আমরা যে কটা পারফর্ম করবো সেগুলোতে আসছে। সো আলটিমেটলি যেটা হয়েছে যে জিনিসটা একটা ডিফারেন্ট রূপ নিয়ে আসছে। সো গীতি আলোকর যে ব্যাপারটা, এখানে অনেক গল্প আছে, যারা আগে গীতি আলোক্য কখনো দেখেননি বা শোনেননি, তাদের জন্য ব্রিসবেনে এটা একটা নতুন অভিজ্ঞতা হবে। আমি আশা রাখবো যে সবাই আসবেন এবং আপনারা আসলে এনজয় করবেন যে কি করে আসলে গীতি আলোক্যটা আমরা প্রেজেন্ট করি।
0: না, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা এখন একটি গানে চলে যাব। আপনারা যারা শুনছেন ব্রিসবেন বাংলা রেডিওর পক্ষ থেকে সাপ্তাহিক অনুষ্ঠান রেডিও 40BFM 98.1 থেকে, এবং যারা আমাদের সাথে অনলাইনে জয়েন করেছেন তারা আমাদের সাথেই থাকুন, সঙ্গেই থাকুন। ফিরে আসছি গানের পরে।

0: Looking for a day that celebrates culture, community, and connection? Join Bahatia Samaj at the Queensland Multicultural Community event happening on Sunday, 2nd of August from 10 a.m. to 4 p.m. at Brisbane City Hall, King George Square. Enjoy the live cultural performances, a multicultural award ceremony, family-friendly kids activities, international food stores, workshops, and information booths from government and community organisations. It's a day dedicated to empowering people and strengthening Queensland through knowledge, diversity, and inclusion. Guess what? It's free for everyone. For nominations and event details, visit Bahatia Samaj online. Unity in diversity.
1: Join us for the next popular 4EB Women's Christmas in July luncheon, and that's on Saturday the 25th of July from 12:30 p.m. Enjoy a fun afternoon with special guests, conversations, friendship, music, and of course, a free lunch. 25th of July here at Kangaroo Point Studios. Bring your sisters, aunties, daughters, or even your neighbour. All women are welcome. Please confirm your attendance with the office at 4EB on 32408600 or email info@4eb.org.au.
2: আশা করি গানটি আপনাদের ভালো লেগেছে। আমরা আড্ডা দিচ্ছিলাম এই অনুষ্ঠানটি যে রবীন্দ্র নজরুল জয়ন্তী ব্যবায়োজিত প্রোগ্রামের কলাকুশলীদের সাথে। তো এখন আমি চলে যাচ্ছি একটি ব্যাবের কাছে, ব্যাবের জেনারেল সেক্রেটারি জামাল ভাইয়ের কাছে। তো জামাল ভাই, আপনার সাথে প্রশ্ন ছিল, যদিও আমি আপনাকে দেখতে পাচ্ছি না কারণ আমরা অনেক মানুষ স্ক্রিনের পিছনে হারিয়ে গিয়েছে জামাল ভাই। তবে জামাল ভাইয়ের কাছে আমার প্রশ্ন ছিল যে আপনি যদি আমাদেরকে একটু ইভেন্টটি নিয়ে যেটা কথা বললাম, সেই ইভেন্টটির কোথায় হচ্ছে, কি আমরা কিভাবে, আমরা কি চাইলেই ঢুকে যেতে পারবো কি না, বা কি একটু মানে মানে এবং মানুষের রেসপন্স কি রকম পাচ্ছেন, এই ব্যাপারে যদি একটু আলোকপাত করতেন।
3: ধন্যবাদ তাহসিন ভাই। আমি জামালউদ্দিন, জেনারেল সেক্রেটারি ব্যাব। এই অনুষ্ঠানটার সাথে আমরা মানে নিজেদেরকে মানে অংশগ্রহণ কর মানে ব্যাবের পক্ষ থেকে আমরা এখানে পার্টিসিপেট করতে পারি, আমি মনে করি যে ইটস এ মানে একটা গ্রেট অপরচুনিটি, এবং আমরা আমাদের পুরো এফোর্ট দেওয়ার চেষ্টা করতেছি এখানে। তো অনুষ্ঠানটি হবে স্টার থিয়েটারে 1st August। আমাদের ইভেন্টের টাইম, অফিসিয়াল টাইম দেওয়া আছে 6 to 9 p.m. বাট গেট ওপেন হবে 5টা থেকে। আর এখানে যেটা ইভেন্টের অ্যাক্সেসের কথা যেটা তাহসিন ভাই জিজ্ঞাসা করলেন, এটা একটা মানে টিকিটেড ইভেন্ট, এবং টিকিট অ্যাভেলেবল আছে ট্রাই বুকিংয়ে এবং আমাদের ব্যাবের ফেসবুক পেজ সহ ইমেইলে বিভিন্নভাবে এই মানে টিকিট সংগ্রহের ব্যাপারে সবাইকে আমরা মানে জানানোর চেষ্টা করেছি। এবং এখন পর্যন্ত যে রেসপন্স আসছে সেটার হিসাবে আমি বলবো যে টিকিটস আর সেলিং ভেরি ফাস্ট। এবং আজকে সন্ধ্যার সময় আমি এবং ব্যাবের প্রেসিডেন্ট সজীব ভাই সহ একটা আমরা আপডেট নেওয়ার চেষ্টা করলাম। তা আমরা হিসাব করে দেখলাম যে লেস দ্যান 90 টিকিটস রিমেইনিং। সো এটা আমি মনে করি যে আমাদের প্রোগ্রামের এখনও অ্যাবাউট মানে মোর দ্যান 10 দিনের বেশি বাকি আছে, বাট সেখানে 90 টিকিটও নেই। তো এটা টিকিটস আর সেলিং ভেরি ফাস্ট, এবং প্রতিদিনই কিছু না কিছু টিকিট যাচ্ছে। তো আমি মনে করি যে আমাদের কমিউনিটি খুবই ভালো সাড়া দিয়েছে, আমাদের সাপোর্ট করেছে। তো সব মিলিয়ে আমি বলবো যে ইটস এ গ্রেট ইভেন্ট।
2: তো ব্যাবকে আমার আরেকটি প্রশ্ন ছিল জামাল ভাই, সেটা হচ্ছে আমরা যে আমরা রিসেন্টলি মানে ব্যাবের পেজে দেখতে পাচ্ছি বিভিন্ন মানে বিভিন্ন শিল্পীদের বা বিভিন্ন মানুষদের ইন্টারেস্টিং ভিডিও আসছে। তো সেই কনসেপ্টটা ব্যাব কোত্থেকে পেল, এবং ইটস আ ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট এবং সুন্দর লাগতেছে, মানে ইটস আ ভেরি নাইস কনসেপ্ট, বাট এখানে তো অবভিয়াসলি বিভিন্ন স্বতঃস্ফূর্ত মানুষ আপনাদেরকে ভিডিও পাঠাচ্ছে, আপনারা টেকনিক্যালি অ্যাপ্রুভ করে দিচ্ছেন, বাট এই যে এরকম সাড়া পাচ্ছেন আপনাদের কেমন লাগছে?
3: না, এটা নিঃসন্দেহে তাহসিন ভাই যে আসলে ব্যাকগ্রাউন্ডে যে আমাদের শিল্পীরা কত কষ্ট করতেছে, আমাদের সাপোর্টিং স্টাফরা কী পরিমাণ শ্রম দিচ্ছে, সেটা আসলে আমাদের কমিউনিটিকে একটু শেয়ার করার জন্য যে একটা ইভেন্টের পিছনে ব্যাকগ্রাউন্ডে যে কত কাজ থাকে। তো আমি মনে করি যে প্রত্যেকটা ইভেন্টে যে একজন লোক সবসময় উপস্থিত থাকে, এবং এটা হলো মনির ভাই। আমি মনির ভাইকে ফ্লোরটা দিব এই ব্যাপারে দুইটা লাইন বলার জন্য।
2: ঠিক আছে, চলে যাচ্ছি মনির ভাইয়ের কাছে। মনির ভাই, আপনাকে ফ্লোর দিয়ে দেওয়া হয়েছে। তো মনির ভাই, আপনার কাছে তো অবভিয়াসলি আমাদের এই ব্যাপারে বলবেন, এবং সাথে যদি একটু আলোকপাত করতেন, যেহেতু আপনি এটার পিছনে আমি দেখতে পাচ্ছি আপনার যতটুকুই চুল বাকি ছিল সেগুলোও কমে গিয়েছে, তো আপনি কী লেভেলের চ্যালেঞ্জগুলো ফেস করেছেন ইন টার্মস অফ এভরিথিং একটু যদি বলতেন, প্লাস জামাল ভাইয়ের কোয়েশ্চেন।
4: থ্যাংক ইউ তাহসিন, থ্যাংক ইউ জামাল ভাই। হ্যালো শ্রোতা মণ্ডলী, যারা শুনছেন আমাদের কথা, আমাদের এই অনুষ্ঠানের বিস্তারিত আপনারা শুনছেন, আমরা শেয়ার করার চেষ্টা করছি। তো তাসিন, তোমার প্রশ্নের উত্তরে বলবো, আসলে কনসেপ্টটা তো প্রিয়াঙ্কাদি যেভাবে বললেন, রেজা যেভাবে শুরু করলো, আসলে এটা ব্রিসবেনে আমাদের জন্য নতুন বলতে হবে। আমরা ব্রিসবেনে এ যাবৎকালে যতগুলো অনুষ্ঠান আয়োজন করেছি, আমি বলবো না যে এটা সবচেয়ে বড় অনুষ্ঠান, কিন্তু লজিস্টিক্যাল পয়েন্ট অফ ভিউতে এটা একটা খুবই আমাদের জন্য, আমাদের অভিজ্ঞতার বাইরে ছিল ব্যাপারটা। সো যখনই আমরা ইনভলভ হলাম এবং ডিসাইড করলাম যে হ্যাঁ, অ্যাজ এ গ্রুপ আমরা এই প্রোগ্রামটা করব এবং ব্যাবের আয়োজনে, তখন আসলে আমরা পয়েন্ট আউট করা শুরু করলাম যে আমাদের কী কী চ্যালেঞ্জেস থাকতে পারবে। সো শুরুতেই ডেট অ্যানাউন্স করার আগে আমাদের, আমরা তো অলরেডি একটা প্রি প্ল্যান করে ফেলেছিলাম যে কী ধরনের, কী পরিমাণ পারফর্মার্স আমরা ইনক্লুড করব এবং এবং তাদেরকে আমি আমরা কীভাবে ফ্যাসিলিটেট করব, সেটা রিহার্সেলের ভেনিউ থেকে শুরু করে মেইন ইভেন্ট পর্যন্ত। তো যখন আমরা ভেনিউ খুঁজছিলাম, তখন আমাদের মেইন ফ্যাক্টরটা ছিল যে এমন একটা ভেনিউ আমাদের দরকার যেখানে এই 43 পারফর্মার যেন অল টাইম স্টেজে থাকতে পারেন, ওনারা যেন কনজেস্টেড ফিল না করেন, প্লাস এতগুলো পারফর্মার যখন স্টেজে থাকবেন, ফ্রম দ্য অডিয়েন্স প্রসপেক্টিভ ভিজিবিলিটির একটা, এটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা ওই দিকটাও খুব কেয়ারফুলি কনসিডার করেছি যে এমন একটা ভেনিউ যেখানে গ্যালারি স্টাইলে সিটিংস হবে, সো দ্যাট এভরি অডিয়েন্স এভরি কর্নার থেকে স্টেজের এভরি কর্নার ভিজিবল হবে। সো এটা টার্গেট এজন্য ছিল যে কারণ আমাদের যে 43 পারফর্মার্স, এর মধ্যে 5 মিউজিশিয়ান এবং 38 হচ্ছে সিঙ্গার, অর ওনারা কবিতা আবৃত্তি করবেন অথবা স্ক্রিপ্ট করবেন অ্যাজ এ হোল পারফর্মার। সো ওনারা কিন্তু আসলে সবাই আমি বলবো না যে আগে বড় ইভেন্টে পারফর্ম করার সুযোগ পেয়েছেন, সো ওনাদের জন্য, অনেকের জন্যই এটা আসলে খুব একটা ওয়ান্স ইন এ লাইফ টাইম টাইপ একটা অভিজ্ঞতা আসলে। সো ওনারা এটাকে খুব, মানে আমরা তো সিরিয়াসলি নিয়েছিও, ইচ অ্যান্ড এভরি পারফর্মাররাও এটা খুব সিরিয়াসলি নিয়েছেন। সো আমরা ওই ব্যাপারটাকে অনার করার জন্য যেন সবাই হাইলাইটেড হতে পারেন, সো ওইটা বিবেচনা করে আমরা শেষ পর্যন্ত একটা ভালো ভেনিউ পেয়েছি স্টার থিয়েটার ম্যানলিতে। আমরা একাধিকবার ওটা ভিজিট করেছি, আমাদের যে যে রিকোয়ারমেন্টগুলো আমরা চিন্তা করেছিলাম ওগুলো সবগুলো ফুলফিল করবে কি না, সো সেটা একটা বড় আমাদের চ্যালেঞ্জ ছিল। তো এরপরে আসলে আমি যেভাবে বললাম যে এই 43 আসলে সবাই তো প্রফেশনাল না, সবারই বেশিরভাগ জনের এই আগে পারফর্ম করার অভিজ্ঞতা ছিল না। তারপরে আবার হয় কি যে অনেকেই গান শোনেন, হয়তো গানের প্রথম মুখটাও জানেন অথবা প্রথম পার্টটা জানেন অথবা সেকেন্ড পার্টটা জানেন, কিন্তু যখন একটা গান টপ টু বটম আপনি করতে যান, তখন বোঝা যায় আসলে এটার ভিতরে কতটা কমপ্লেক্সিটি থাকতে পারে। সো এইগুলো প্রিয়াঙ্কা দি, অভিজিৎ দা যখন আমাদের রিহার্সেলগুলো শুরু হয়েছিল প্রায় 2 মাসের বেশি আগে, তো শুরুতে আমাদের আসলে, আমরা তো প্রত্যেকটা রিহার্সেলের আইটেমগুলো আমরা রেকর্ড করতাম এবং পরে বাড়ি গিয়ে শুনতাম আসলে কেমন ছিল ওগুলো, তো ওইটার উপরে বেস করে আমরা নেক্সট রিহার্সেলে আবার ওইটা নিয়ে কাজ করতাম। তো এখন যদি আমি কম্পেয়ার করি সে প্রথম দিকের রেকর্ডিংগুলো আর এখনকারগুলো, আকাশ পাতাল তফাৎ। আমাদের ইচ অ্যান্ড এভরি পারফর্মার এত যে ইম্প্রুভ করেছেন লাস্ট এই 2 মাসের মধ্যে আসলে খুবই অ্যামেজিং। আমার মনে হয় না দর্শকরা যখন ওনাদের পারফরমেন্স শুনবেন, ওনার ধারণাও করতে পারবেন না যে আসলে আমাদের ব্রিসবেনের
2: সেই লোক,
4: সেই যে উনি এত ভালো গান করেন অথবা ওনারা এত ভালো গান করেন। সো এটা আসলে আমার মনে হয় একটা খুব দারুণ একটা অ্যাচিভমেন্ট হবে, শুধু অর্গানাইজিং কমিটির মেম্বার হিসেবে আমাদের জন্য না, প্রত্যেকটা পারফর্মারের জন্য এটা আসলে বিগ একটা অ্যাচিভমেন্ট হবে, এবং আমার মনে হয় ইচ এন্ড এভরি পারফর্মার শুড বি রিয়েলি প্রাউড অফ দেমসেলফ।
5: এন্ড দিস ইজ ভেরি মাচ ওয়ান্স ইন আ লাইফটাইম।
4: হ্যাঁ সেটাই
5: সেটাই, ইটস ভেরি মাচ লাইক আ ওয়ান্স ইন আ লাইফটাইম।
6: আমার কাছে যেটা মনে হয়েছে যে ইটস দ্য ফার্স্ট টাইম ইটস এ ফুল প্রোডাকশন কামিং ইন ব্রিসবেন। এই ফুল প্রোডাকশন আকারে কখনো কোনো প্রোগ্রাম এভাবে যায়নি লোকাল পারফর্মারদের দিয়ে, যেটা আমার কাছে মনে হয়েছে ইটস এ ফুল ডেডিকেশন। কারণ এক একটা রিহার্সেল বিকাল 5টায় শুরু হয় আর শেষ হয় অ্যারাউন্ড রাত্রি 10টার দিকে।
2: এই ব্যাপারে আপনাকে একটু থামিয়ে আমি একটু মুনির ভাইয়ের কাছে প্রশ্নটা দিতে যাচ্ছি, তারপরে আপনাদের কাছে ডিটেলে যাব। এই যে বললো 5টা থেকে 10টা, যেহেতু আই মেইন পাঞ্চিং ব্যাগ মুনির সবার জন্য, আপনাকে আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তরই দেন নাই যে আপনি কি চ্যালেঞ্জ ফেস করেছেন। আমি ফানি আকারে জানতে চাচ্ছি, ধরেন আপনি কি ফোন পান নাই যে মুনির ভাই কেন এতক্ষণ রিহার্সাল করতে হবে, এরকম ফোন কি নাম বলার দরকার
5: কেন আমাদের আসতে হবে
4: না? হ্যাঁ সেটা তো আসলে ছিলই আমাদের এই পারফর্মারদের মধ্যে, দিদি যেভাবে বললেন যে আসলে ছোট থেকে শুরু করে মিডল এ সিনিয়র অনেক ধরনের, না তো এর মধ্যে আবার অনেকে নাম না বলেই নাম না মেনশন করে বলছি, অনেকের ধারণা যে হ্যাঁ ওনারা সব জানেন এবং কেন প্র্যাকটিস করতে হবে, এই গান তো আমি জানি অলরেডি। সো এটা একটা বিগ ইয়ে চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য, বিকজ অনেক পারফর্মার আমাদের থেকে একটু সিনিয়র, তো ওনাদের সাথে কাজ করা, ওনাদের ওনাদের যদি কোনো ভুল থাকে ওগুলো শুধরাইয়ে দেয়াটা, এটা অত ইজি তো না। এবং অনেকে এটা মানে লাকিলি আমাদের পারফর্মাররা খুবই অ্যাকোমোডেটিং, ওনারা খুব হেল্প করছেন, নিজেরাও নিজেদের যদি কোনো উইকনেস থেকে থাকে ওনারা এসে বলছেন যে হ্যাঁ আমি এই ব্যাপারটা এইখানে শ্যুটটা ঠিক মনে হচ্ছে লাগছে না, আচ্ছা এটা কীভাবে হবে সেই ব্যাপারটা। তারপরে আবার এই যে এতগুলো মানুষকে নিয়ে রিহার্সেল করা 2 মাসেরও বেশি, এবং এর মধ্যে কিছু তো অবভিয়াসলি মিউজিশিয়ানগুলো তো আসলে খুবই ক্রিটিক্যাল, এবং একজন মিউজিশিয়ান ফর এক্সাম্পল কিবোর্ডিস্ট না আসলে হয়তো অন্যগুলো একটু সিঙ্ক করতে প্রবলেম হয়। সো এগুলো আমরা সবসময় রেগুলারলি এগুলো ফেস করি, বাট ওই যখন এই ধরনের যখন একটা পরিস্থিতি হয় যে আমরা হয়তো ফুল রিহার্সেলটা বা ফুল কম্পোজিশনটা করতে পারি না, তখন অভিজিৎদা প্রিয়াঙ্কা দিদি ওনারা কাইন্ড এনাফ টু লাইক ওনাদের বাসায় অ্যালাউ মানে অর্গানাইজ করছেন আফটার আওয়ার অথবা উইক ডেজে, যে আচ্ছা অ্যাটলিস্ট কখন আমি সব মিউজিশিয়ানদেরকে পাবো। সো মেইনলি বেশিরভাগ পারফর্মাররা হয়তো জানেন যে অথবা ওনারা ধারণা করে নিচ্ছেন যে হয়তো রিহার্সেল স্যাটারডে অথবা সানডে, মানে এইভাবেই। এর বাইরে যে আরও অগণিত রিহার্সেল যে হয়ে গেছে এবং এখনও হচ্ছে তো সেটা অনেকেই জানেন না, যেমন কালকে রাতেও একটা রিহার্সেল ছিল। সো এটা তো আসলে মানে এরকম হচ্ছে, এবং এর বাইরেও ছোট ছোট গ্রুপ কিছু পারফরমেন্স আছে যেখানে 4 জন 5 জন 6 জন এরকম গ্রুপ পারফরমেন্স করছে, ওনাদেরও রিহার্সেল হচ্ছে।
5: কারণ যেটা হয় যখন আমরা পুরোটা বড় স্কেলে যাই তখন তো আসলে আমরা মেইনলি ফোকাস করি সবারটা, কিন্তু এর মধ্যে তো আবার কিছু ভাগ ভাগও আছে, কিছু আইসোলেটেড আছে, কিছু সোলো পারফরমেন্স, সোলো আসলে নেই ওরকম, কিন্তু আইসোলেটেড কিছু পারফরমেন্স গুলি আছে যেগুলোতে 2-3 জন।
4: অর্গানাইজারের পয়েন্ট অফ ভিউতে আসলে পারফর্মাররা ওনারা দেখবে ওনাদের নিজেদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, রাইট, কিন্তু আমরা অ্যাজ এ অর্গানাইজার আমরা দেখি হচ্ছে যে অ্যাটলিস্ট 100 ফিট হায়ার উপর থেকে যেন সব কিছু সিন হয়। আর আরেকটা ব্যাপার দাদা যেটা বলতেছিলেন যে এটা ফুল প্রোডাকশন, আমি আগেই যেভাবে বললাম যে আমরা এর চেয়ে অনেক বড় বড় ইভেন্ট করেছি, বাট আগে এমন কোনো ইভেন্ট করি নাই যেখানে লাইটিংয়ের জন্য আলাদা স্ক্রিপ্ট থাকবে, সাউন্ডের জন্য আলাদা স্ক্রিপ্ট ইনস্ট্রাকশন থাকবে, লজিস্টিক্যাল সেটিংসের জন্য আলাদা স্ক্রিপ্ট থাকবে, পারফর্মাররা কীভাবে বসবে সেটার জন্য আলাদা প্ল্যানিং আলাদা স্ক্রিপ্ট থাকবে, আর গান তারপরে মিউজিশিয়ান এগুলো তো থাকবেই, তারপরে
5: হ্যাঁ
4: স্টেজ ডিরেকশনে কোন গানের কোন অংশ কে করবে অথবা কারা করবে, প্রত্যেকটা জিনিস এমন ভাবে কাস্টমাইজ করা হয়েছে। সো দর্শকরা এটা দেখলে আসলে ওনারা, আমি 100% শিওর ওনারা সারপ্রাইজ হয়ে যাবেন যে আচ্ছা আমরা তো এই গানটা শুনছিলাম অমুক একজন বা দুজনের গলায়, বাট যখন এসে শুনবে যে এই গানটাই এমনভাবে হারমোনাইজ করা হয়েছে যে মিউজিকের সাথে এতগুলো সিঙ্গার একসাথে, এবং সিঙ্ক হচ্ছে যে ওনারা একসাথে শুরু করছেন একসাথে শেষ করছেন, এখানে একটা 2-3 জনের একটা গ্রুপ এই অংশটা করছে আবার ওই অংশটা করছে, সো এটা হবে একদম সারাউন্ডিং সাউন্ডের মতো যে চারদিক থেকে আসতে থাকবে, বাট দর্শকরা ফিল করবে যে একটা ভরাট একটা প্রেজেন্টেশন হোল টাইমটা।
2: না অবশ্যই মনির ভাই, আমি জাস্ট এই এত মানে অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার চাকরি যে আছে এটাই বেশি ডেফিনেটলি, এটাই আমার শুনে এটাই আমার মতামত। চলে যাচ্ছে অভিজিৎ দা প্রিয়াঙ্কাপুর কাছে। আপনারা যখন এতগুলো মানুষ ওভারওয়েলমিং রেসপন্স পেলেন, ফোন করেই পেয়েছেন, এবং আপনারাই মানে এতদিন রিহার্সেল করে করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এসেছে, তো সেই যখন প্রথম দিন যখন মানে মানুষের রেসপন্স তো ছিলই, ফিজিক্যাল প্রেজেন্স ভার্সেস ভোকাল প্রেজেন্স বা অ্যাকচুয়ালি শৈল্পিক যে উপস্থিতিটা, তখনকার থেকে এখনকার অবশ্যই অনেক পজিটিভ হয়েছে, বাট আপনাদের কি কখনো ভয় লাগে নাই প্রথম দিকে?
4: সতেরোই মে রাইট, সরি স্টার্টিং সতেরোই মে ছিল প্রথম রিহার্সেল,
7: ওই দিন তো ভালোই থ্রিল ছিল।
5: সতেরোই মে ছিল আমাদের ফার্স্ট রিহার্সাল, যেদিন সবাই এসছে। ইট ওয়াজ ভেরি ওভারওয়েলমিং আসলে, এতগুলো মানুষ যে আসলে আসবে এটা প্রথমত আমরা একদমই এক্সপেক্ট করিনি, কারণ আমাদের এক্সপেকটেশন ছিল ইট উইল বি আমরা বলছি বাট হয়তো হার্ডলি 25 জন মানুষ হয়তো আসবে।
4: স্পেশালি গোলকোস্টের কথা বলেন যে ওনারা যেভাবে,
5: হ্যাঁ আমি হ্যাঁ গোলকোস্ট অবশ্যই বলবো, কিন্তু যখন প্রথম আসলেন যে তখন আসলে মানুষ ছিল মনে হয় অলমোস্ট 47 এর মতো দ্য ভেরি ফার্স্ট ডে। তো প্রথম দিন যেটা হয় যে সবাইকে বলা যে এটা অ্যাকচুয়ালি কমিটমেন্টের ব্যাপার, আমরা এভরি সানডেতে আমাদের রিহার্সাল হবে 3-4 ঘন্টা 5 ঘন্টা সামটাইমস, এবং আসতেই হবে, যদি একটার বেশি রিহার্সাল আপনারা না আসতে পারেন বা কমিট দুইটার বেশি রিহার্সাল না আসতে পারেন, ইটস বেটার নট টু কমিট অ্যাট দ্য মোমেন্ট। তো অনেকে যেমন সেই মুহূর্তেও এসেছে একটা দুটো রিহার্সাল পরে, যে দেন দে ফিল ইট যে এটার এনার্জি অ্যান্ড এটার যে মানে কোপ করার যে ক্যাপাসিটিটা, ইটস আ লট অফ এনার্জি, লট অফ এনার্জি, সো ওইটা কমিট করা ইটস নট ইজি। সো হারাধনের ওই 47টা মানুষের থেকে কমতে কমতে কমতে কমতে আমরা 43 জন মানুষ এসে পৌঁছালাম, এবং আলটিমেটলি 43 জন আমরা লক হলো। এবং সবচেয়ে বিস্ময়ের ব্যাপার সেটা হচ্ছে যে গোলকোস্ট থেকে আমাদের একটা প্রায় 5 জনের একটা গ্রুপ, তারা প্রতিনিয়ত এভরি সানডে তারা আসেন প্র্যাকটিস করতে, এবং তারা সবসময় দেখা যায় যে প্র্যাকটিসের একদম নাম্বার ওয়ানে তারা, একদম ওনারা সবার আগে ঢোকে,
4: এবং এর বাইরে ওনারা নিজেরাও প্র্যাকটিস করেন,
5: এবং তারা মানে যেহেতু আমার সাথে তাদের খুব একটা দেখা হচ্ছে না আপাতত, তো যেটা করে যে নিজেরাও আবার বসে প্র্যাকটিস করে তারা। So it's a very big thing. Another thing, একজন আমাদের ওভারসিস এ গিয়েছিল এর মধ্যে, কিন্তু সে মেক শিওর করেছে, সে প্রমিস করে গেছে যে সে সমস্ত প্র্যাকটিসগুলো সে ওভারসিসে বসে করবে, এবং ফাইনালি সে কেম ব্যাক অ্যান্ড ডেফিনেটলি সে দেখাচ্ছে যে আসলে সে প্র্যাকটিস করছে।
6: এবং এখানে সে তারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছে,
5: হ্যাঁ
6: গ্রুপ করে সে এখানে ওভারসিসে বসে ওখান থেকে সে প্র্যাকটিস করেছে যারা এখানে ছিল,
4: ওভার দ্য ফোন
6: মিউজিকের সাথে তারা প্র্যাকটিস করেছে, তারা যে রেকর্ডেড ভার্সনটা তাকে পাঠিয়েছিল সেটার সাথে এখানে তাদের যারা ফ্রেন্ডরা যারা পারফর্ম করছে তারা একসাথে বসে সেই প্র্যাকটিসটা করেছে। দ্যাট ইজ কল্ড ডেডিকেশন,
5: দ্যাটস কল্ড ডেডিকেশন। তারপর আমাদের আরেকটা না বললেই না, সেটা হচ্ছে নাবিহা আর আনান, ওরা আমাদের সেকেন্ড প্রজন্মের, তারা এখানে জন্ম বড় হওয়া ওরা, তো ওদেরকে যেটা হচ্ছে যে অফকোর্স বাংলা গান তো আসলে ওদের জনরে না ওইভাবে, কিন্তু সারপ্রাইজিংলি দে আর সো গুড অ্যান্ড দে আর সো ট্যালেন্টেড অ্যান্ড স্পেশালি এত কনফিডেন্ট, ওরা যখন কথা বলে ওয়ার্ডসগুলো যখন বলে দে আর ভেরি মাচ কনফিডেন্ট। আই থিঙ্ক ইটস আ ভেরি বিগ অ্যাচিভমেন্ট ফর ইভেন আমাদের ব্যাবের জন্য, কারণ ব্যাবের তো আসলে সবসময় ইচ্ছা থাকে যে নেক্সট জেনারেশনটাকে আমরা যাতে ফোকাস করতে পারি, ইনভলভ করতে পারি, বাট আমরা এই প্রোগ্রামের থ্রু অ্যাট লিস্ট 2 জন মানুষকে তো আনতে পেরেছি। আই থিঙ্ক ইটস আ ভেরি বিগ থিং,
2: এবং এরকম কঠিন একটি অনুষ্ঠান,
5: এরকম একটা কঠিন অনুষ্ঠান, অবশ্যই এটা কঠিন। তাদের বাবা মার প্রতিও আমার অশেষ অশেষ কৃতজ্ঞতা যে তারা আসলে ডেফিনেটলি বাচ্চাদেরকে সেরকম সাপোর্ট দিয়েছে দেখেই আসলে পেরেছে। আর তাসিন আরেকটা কি কথা বলতে যাচ্ছিলি, যে বলতে যাচ্ছিলি যে আমরা
2: মানে আমি জানতে চাচ্ছিলাম যে
5: এই যে ইয়েটা
2: মানে আপনার আপস এন্ড ডাউনস তো থাকবে,
5: হ্যাঁ
2: আপনাদের তো মানে ভয় তো অবভিয়াসলি পেয়েছিলেন, ওভারওয়েলমিং ছিল, এটা উত্তর অলরেডি দিয়েছেন। আমি জানতে চাচ্ছিলাম যে আপনারা যে নাবিহাত থেকে একদম সিনিয়র মোস্ট, ইটস আ মানে ভেরি কমপ্লেক্স একটা স্টুডেন্ট সহজ কথায়, যাদেরকে আপনারা শিখাচ্ছেন এবং শিখেছে তারা, তো সেই জার্নিটা তো শুড নট বি ভেরি ইজি। আপনি নাবিহার সাথে যেভাবে কথা বলেন, একজন সিনিয়র আন্টির সাথে ভাবে হয়তো আঙ্কেলের সাথে ভাবে বলতে পারেন না, বাট আপনার সবাইকে একসাথেই শিখাতে হয়েছে, তো হাউ ওয়াজ দ্যাট এক্সপিরিয়েন্স?
8: আপনি ওটা শেয়ার করতে পারেন যে প্রথম দিকে রিহার্সেল থেকে এসে আমাদের কি কথা হইতো, যে মনি ভাই এটা হবে না, মনি ভাই এটা আমি পারবো না, এটা কিভাবে করবো বলেন।
5: ফার্স্টে ওইটা অবশ্য, ওটা আমি মনির ভাই আপনাকে বলতে বলবো, তার আগে খালি এতটুকু বলি যেহেতু অভিজিৎ আমি সিনিয়রদেরকে গান শেখাতাম, অ্যাডাল্টদের যেহেতু আমরা গান করাতাম, তো ওই এক্সপিরিয়েন্সটা আসলে ওই দ্যাট হেল্পড আস লট, ওই এক্সপিরিয়েন্সটা দিয়ে আমরা আসলে ভয় লাগেনি গান শেখানোর সময়, ভয় লাগেনি, কিন্তু ভয়টা লেগেছে যখন ইনস্ট্রুমেন্টের সাথে সিঙ্ক করানো, বিকজ ইটস এ ভেরি চ্যালেঞ্জিং, কারণ আমার যারা ইনস্ট্রুমেন্ট প্লেয়ার তারা আসলে এই ধরনের গান বাজাতে অভ্যস্ত না,
6: তারা মূলত ব্যান্ডের,
5: তারা মূলত ব্যান্ডের আধুনিক গান করে, পুরো ব্যান্ড অ্যাকচুয়ালি, তারা ভেরি মাচ ফোকাসড ইন মানে বাংলাদেশি ব্যান্ডের গানের সাথে, তো তাদেরকে ওই ব্যান্ডের রক অ্যান্ড পপ থেকে লিটারালি ব্রিং দেম একেবারে ক্লাসিক বাংলা গান, এই যে বিগ জাম্প, ইট ওয়াজ লাইক
6: আমি ওদের সাথে বসতাম যখন, মোস্ট অফ দা টাইম তাদের একটাই বক্তব্য ছিল, দাদা এই গানগুলো না কোনোদিন শুনিই নেই, ওদের কাছে রবীন্দ্র নজরুল ইজ সামথিং ডিফারেন্ট, সো আমি বললাম যে তাহলে নাও হাউ ইউ আর ফিলিং, তো তাদের বক্তব্য হচ্ছে যে না নতুন কিছু একটা শিখলাম যে কত ভ্যারিয়েশন করা যায়, কারণ আমাদের কিন্তু আপনারা যদি মনে করেন ট্রেডিশনাল রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতির যে ইনস্ট্রুমেন্ট, আমরা কিন্তু সেটার বাইরেও এখন আমরা অনেক ইনস্ট্রুমেন্ট ইউজ করবো আমাদের এই প্রোগ্রামে, যেটা আপনারা দেখবেন এখানে আমাদের বেস গিটারিস্ট আছে, আমাদের লিড গিটারিস্ট আছে, আমাদের অ্যাকুইস্টিক গিটার প্লেয়ার আছে, আমাদের দুজন কিবোর্ডিস্ট আছে, আমাদের ড্রামার আছে, আমাদের ডিজঙ্গু আমরা ইউজ করছি ফর দ্য ফার্স্ট টাইম, আফ্রিকান যেটা কঙ্গো, সো আমরা সেগুলো ব্যবহার করছি, কারণ কি নজরুলের অনেক গান আছে যেগুলো অ্যারাবিয়ান টিউন, সো আমাদের সেই জিনিসগুলো নিয়ে আসার জন্য কিন্তু আমাদের এই সব ইনস্ট্রুমেন্টগুলোকে ইন্ট্রোডিউস করতে হয়েছে, এবং তারা কখনো এই ধরনের গানের সাথে কখনো বাজায়নি, সো ইটস এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ফর দেম, এবং ওরা আমি দেখতাম যে ওরা ওই আমাদের অনেকগুলো গ্রুপ চ্যাট আছে, সো ওই গ্রুপ চ্যাটের মধ্যে একটা হচ্ছে মিউজিক্যাল গ্রুপ চ্যাট, মিউজিক্যাল গ্রুপ চ্যাটের মধ্যে দেখতাম তারা একজন নোটেশন বার করতো, করে খুঁড়া কর্ডিং করতো, এবং যে যে বেস বাজায়, বেসের নিয়মটা হচ্ছে গানের প্রত্যেকটা লাইনের কথার সাথে সাথে তার বাজাতে হয়, যেটা রিদমে করতে হয় না, সো তার কাজটা বেশি, শোয়েব আমাদের হচ্ছে বেসিস্ট, শোয়েব কিন্তু চরমভাবে সব গানের এই কর্ডিং এর সবগুলো লিখে ফেলতো,
5: শোয়েবকে সবাই দেখেছে আসলে ব্যান্ডের বিভিন্ন জায়গায়, ব্যান্ডের সে তো হার্ড রক করছে, সেই জিনিস,
6: হ্যাঁ বেসিস্ট, বাট হি ইজ প্লেইং রবীন্দ্র এন্ড নজরুল, সো সামথিং ডিফারেন্ট, আমাদের এখানে শাওন হচ্ছে বাউলা ব্যান্ডে আছে, তারপরে ও হচ্ছে অনিয়মিততে বাজাতো, বেস বাজাতো, রিদম বাজাতো, তারপরে
5: অভিনন্দন
6: হচ্ছে সেলেস্টিয়াতে ড্রামার, তারপরে হচ্ছে আমাদের সন্তোষ হচ্ছে বাংলাদেশ থেকে রিসেন্টলি এসেছে স্টুডেন্ট, হি ইজ এ প্রফেশনাল কিবোর্ডিস্ট ইন ব্যান্ড, সো এরা কেউই আসলে রবীন্দ্র নজরুলের সাথে ওইভাবে অতটা,
2: এদেরকে ক্লাসিক্যালে মানে নিয়ে আসাটা একটা ডেফিনেটলি
5: ইট ওয়াজ আ চ্যালেঞ্জিং
2: ফর ইউ, এক্সপেরিয়েন্স ফর দেম অ্যাজ
5: ওয়েল, ইট ওয়াজ আ চ্যালেঞ্জিং।
2: আমি এখন রেজা ভাই এবং জামাল ভাইয়ের কাছে জানতে চাইবো, তো আমরা তো এতক্ষণ কথা বলছিলাম কিভাবে অনুষ্ঠানটি মানে অনুষ্ঠানকার ভিতরকার গল্প, আমি জানতে চাচ্ছি বাইরে আপনারা কিরকম ফিডব্যাক কম বেশি শুনেছেন অ্যাবাউট দিস প্রোগ্রাম?
9: বাইরে তো আলোচনা হচ্ছে, মানুষ আসবে, এবং আসলে ডিফারেন্ট যে কিছু ডিফারেন্ট কিছু যে পরিবেশন করা হবে সেটা হয়তো আপনারা শুনছেন, কারণ আমি প্রথম দিন যেদিন অনুষ্ঠান মানে প্রথম দিন যেদিন রিহার্সেলটা ছিল, ইট ইজ রিয়েলি রিয়েলি মানে ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ফ্রম মাই পার্সপেক্টিভ, বিকজ দাদা এবং প্রিয়ঙ্কা বৌদি যেভাবে হুঁশিয়ারি দিয়েছিল, এখানে আসতে হলে কোনো দাওয়াত খেতে পারবি না,
6: হ্যাঁ উইকেন্ডে দাওয়াত
9: খেতে পারবি না, ঠিক আছে, যখনই এই শব্দটা আমি শুনলাম আমি ভাবলাম যে গেল রে গেল, অর্ধেক চলে যাবে,
4: অর্ধেক কিন্তু যায়নি,
9: অর্ধেক কিন্তু যায়নি। এটা এটা আমি যেটা এই কারণে প্রস্তাব এটা ফান করে বললাম যে আসলে ভালো কিছু করার চেষ্টা করলে ব্রিসবেনের মানুষ সবসময় এগিয়ে আসবে, নো ডাউট। এবং এখানে কোন রকমের দ্বিধা নেই, কে আছে পেছনে, কে আছে সামনে আছে, নো কেয়ার। জাস্ট আমার কাছে মনে হয়েছে এটা একটা লার্নিং ফর দ্য ব্রিসবেন কমিউনিটি, যে ইফ ইউ ওয়ান্ট টু গেট ডেলিভার সামথিং স্ট্যান্ডার্ড অ্যান্ড টপ ক্লাস নচ থিংস, উই ক্যান পুট টুগেদার এভরি হ্যান্ড অ্যান্ড আমরা একসাথে কাজ করতে পারবো।
5: হ্যাঁ,
9: এবং এবং আমি মনে করি যে এটা একটা আর একটা লার্নিং হচ্ছে যে রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা হয়তো কিছুই জানি না, হ্যাঁ আমাদের সেকেন্ড জেনারেশন আরও কিছুই জানবে না। হ্যাঁ, তা আমার কাছে মনে হয়েছে যে এই অনুষ্ঠানগুলো যদি নেক্সট টাইমে, এখন যেমন আমাদের শ্রদ্ধা বাসার ভাইয়ের মেয়ে করছে, এরপরে যদি আমাদের আমার মেয়ে আসে, আমার মেয়ে এখন ক্লাস সেভেনে পড়ে, ও যদি আসে একটু গান গায়, হয়তো প্রিয়ঙ্কা বোধদের একটু কষ্ট হবে, কিন্তু তারপর আমার মনে হয় চেষ্টা করবো আমরা জাস্ট এটা ধরে রাখতে। এত বড় অঙ্গে কেনা দিস ইজ, এটা আমরা প্রথমে একটা বিশাল চ্যালেঞ্জ নেওয়া হয়েছে আসলে, কিন্তু ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ নাম্বার ওয়ান, তারপরে অর্গানাইজেশন চ্যালেঞ্জ,
5: আমরা কাউকে কপি করতে পারছি না
9: এক্স্যাক্টলি, মানে কপি করতে পারছি না, কেউ আইডিয়াও দিতে পারছে না। দাদা যেটা বললো যে টোটাল প্রোডাকশনস, হ্যাঁ এই কথাগুলো আসলে যারা রিয়েলি এই লাইনে দীর্ঘদিন ধরে কাজ করেছে অ্যাজ এ প্রফেশনাল ওয়েতে, তারা এই শব্দগুলো বুঝবে। আমি ওইভাবে করিনি, কিন্তু টুকটাক করে দেখছি বা পাশাপাশি ছিলাম ছোটবেলা থেকে করছি এগুলো। তো দাদা যেটা বলছে এটা হলো প্রোডাকশন একদম একদম ফ্রম দ্য স্ক্র্যাচ। তো এটা আসলে প্রতিদিন প্রতি বছর সম্ভব না, কিন্তু ছোট পরিসরে করা যায়। আর আমি এতটুকু কথা বলার সবচেয়ে যেটা মানে উদ্দেশ্য শেষ হলো, সমস্ত অংশগ্রহণকারীদেরকে আমাদের পক্ষ থেকে মানে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, মানে ধন্যবাদ না শ্রদ্ধা, তারা যে শ্রমটা দিয়েছে। আমি জানি কিছু কবিতা আবৃত্তির গ্রুপ তারা অনেক কষ্ট করে মানে সারাদিন কাজ করে বিকালে যে প্র্যাকটিস করতেছে, ওনাদের শিফট থাকে, যেমন প্রিন্স ভাইয়ের রাত্রে শিফট থাকে বিকালে শিফট থাকে, উনি অনেক শিফট, আমি আমি জানি দু একটা শিফট উনি সি কমার্সে,
5: ঠিক আছে,
9: মানে এগুলো আনলিমিটেড, মানে রেসপেক্ট টু দেম। যাদের রিয়েলি ইচ্ছা আছে দেখা, আপনারা আসেন, ভালো লাগবে, আপনারা মানে ইয়ে হবেন না, মানে
6: এখানে আমি আর একটা জিনিস একটু অ্যাড করতে চাই, যেটা সেটা হচ্ছে যে রেজা যেটা বলছিল যে মানুষ আমরা রবীন্দ্র নজরুলের অনেক কিছুই জানি না, এইখানে কিন্তু আমরা এই যে বললাম যে টোটাল প্রোডাকশন, এই প্রোডাকশনের পিছনে কিন্তু ছোট ছোট আরো আমাদের অনেক কাজ আছে, যেটা আপনারা পাবেন। আমাদের একটা সুন্দর পাবলিকেশন রিলিজ হবে, সেখানে একটা গবেষণাধর্মী লেখা আছে যেখানে প্রেম এবং প্রকৃতি এটাই হচ্ছে আমাদের মূল থিম এই রবীন্দ্র নজরুল জয়ন্তীর। আমাদের যেটা আমরা প্রথমে বলিনি এখন বলছি, সেটা হচ্ছে যে প্রেম ও প্রকৃতিতে রবীন্দ্রনাথ ও নজরুল, এটাই হচ্ছে আমাদের মূল। তো এই বিষয়বস্তু নিয়ে কিন্তু আমাদের সিনিয়র দাদা আছেন গোপাল দা, উনি কিন্তু খুব সুন্দর একটা রিসার্চ ধর্মী একটা লেখা লিখেছেন, যেটা আমাদের এই পাবলিকেশনে রিলিজ হবে, এই রবীন্দ্র নজরুল জয়ন্তীর একটা পাবলিকেশন রিলিজ হবে। প্লাস উনারা আমাদের তপন সরকার দা একটা সুন্দর রিসার্চ ধর্মী লেখা লিখেছেন, যেটা প্রবন্ধ যেটা নজরুলকে নিয়ে, এবং গোপাল দাও আরেকটা লিখেছেন রবীন্দ্রনাথকে নিয়ে, দুজনেই লিখেছেন দুভাবে। তপন দা লিখেছেন বয়স ভিত্তিকে নজরুলের বিভিন্ন সময়ের নজরুল কী কী করেছেন, কী কী গান লিখেছেন, কীভাবে কী করেছেন, আর গোপাল দা লিখেছেন রবীন্দ্রনাথ কী কী তাল নতুন সৃষ্টি করেছেন, কী কী গান কোন সময় উনি লিখেছেন, কোন বয়সে, দুটোই রিসার্চ ধর্মী। এই দুটো লেখাই কিন্তু ওই দিন ওখানে থাকবে, আপনারা আসবেন সময় করে বিকালে, যে বলল আমাদের ব্যাব যে আমাদের ওপেন গেট ওপেন হবে 5টার সময়, সো আপনারা 5টায় আসবেন, চা খাবেন, খাবারের স্টল থাকবেন এবং এগুলো পড়বেন। এগুলো আমাদের বিভিন্ন জায়গাতে থাকবে, ওয়ালের বিভিন্ন জায়গায় থাকবে লেখাগুলো, আপনারা সেগুলো পড়বেন। পড়লে আপনারা দেখবেন যে আমি নিজেই অনেক কিছু জানতাম না, আমি এই এই দুটো ডকুমেন্টেশন তৈরির সময় আমি অনেক কিছু জেনেছি, শিখেছি, এটা আসলে শেখার কোনো তো বয়স নেই অবভিয়াসলি। আর আরেকটা জিনিসও আমি এটা বলে দিব, আমরা 43 জন শিল্পীর কথা বলছি, কিন্তু দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম, আমি এটা বললাম প্রথমেই যে এটা একটা প্রোডাকশান। প্রোডাকশানটা বললাম এই কারণেই, কারণ এখানে লাইট, সাউন্ড, প্রজেকশন, প্রেজেন্টেশন, পাবলিকেশন, এবং রিসাইটেশন স্টেজ ডেকোরেশন, এটার পিছনে টোটালি 43 জনের ওপরেও সর্বমোট আমি হাতে গুনেছি আমাদের 68 জন লোক টোটালি কাজ করছে ইনভলভ ফর দিস হোল প্রজেক্ট। দিস ইজ এ হিউজ থিং যেটা আমরা, আমার মনে হয়েছে আমাদের ব্রিসবেনের কোনো প্রোগ্রামে আমরা নর্মালি সাধারণত এতগুলো মানুষের ইনভলভ দেখি না একসাথে একটা প্রোডাকশন হিসেবে, মিউজিক্যাল প্রোডাকশন হিসেবে কোনো কিছু নামানোর জন্য। দিস ইজ উইল বি দি মাইলস্টোন ফর বাংলাদেশি কমিউনিটি অ্যান্ড ফর ব্যাব।
2: অবশ্যই, আমি জাস্ট জামাল ভাইয়ের কাছে যাবার আগে এই যে 68 জনের কথা বললেন, আমি 68 জন এবং এই 68 জনের ফ্যামিলিকে ধন্যবাদ জানাতে চাই বিশেষ করে, কারণ আজ এই 68 জন যারা দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে আসছে, তাদের পরিবার, সেটা ওয়াইফ হতে পারে, মা বাবা হতে পারে, সন্তান হতে পারে, যারা যেরকম স্যাক্রিফাইস করছে এই প্রোগ্রামের পিছনে, তাদের স্যাক্রিফাইসগুলো ডেফিনেটলি রিকগনাইজ করার মতো। আমি ব্রিসবেন বাংলা রেডিওর পক্ষ থেকে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, পরিবারবর্গকে। তো জামাল ভাইয়ের কাছে যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম, একটু ট্রিকি প্রশ্ন, সেটা হচ্ছে রবীন্দ্র নজরুল শুনলেই একটু ভ্যান্দা মারা একটা ব্যাপার চলে আসে, মানে সবাই ভাবে এই বোরিং প্রোগ্রামে কেন যাব। কিন্তু অবভিয়াসলি এখানে যেটা আমরা জানতে পেরেছি, এখানে ভেরি ডিফারেন্ট আঙ্গিকে অনেক ইনস্ট্রুমেন্ট সহ একটা প্রপার প্রোডাকশনে যাচ্ছে। তো সেই প্রপার প্রোডাকশন যখন যাচ্ছে, আপনি কমিউনিটির কাছ থেকে বা ব্যাপ কমিউনিটির কাছ থেকে কী ধরনের ফিডব্যাক পাচ্ছে?
3: ধন্যবাদ তাহসিন ভাই। আসলে রবীন্দ্র নজরুল, মানে আপনি যে কথাটা বললেন বোরিং, এটা আসলে সব সময় না, হয়তো কোনো একটা জেনারেশন কোনো এক সময় হয়তো এটা ফিল করছিল, বাট আমার মনে হয় এটার সাথে কেউ আপনার সাথে একটি করবে না যে রবীন্দ্র নজরুল মানেই বোরিং। তবে আমি যেটা বলবো, এই অনুষ্ঠানে রবীন্দ্র নজরুলের মানে গান এবং গীতি আলেখ্য যেটা ভাই দাদা বললেন, এটা ছাড়াও যেটা আপনারা পাবেন সেটা হলো বাংলাদেশি স্ট্রিট ফুড, বাংলাদেশি বাহারি ফুড, এটা একটা স্টল আমাদের থাকবে ওখানে, এবং এবং কিছু আমাদের রিকোয়েস্ট আসছে যে এখানে ভেজিটেরিয়ান অপশন রাখার জন্য,
8: এবং আমরা ডিনার ভেজিটেরিয়ান,
3: হ্যাঁ ভেজিটেরিয়ান অপশন ডিনার সহ ওগুলো সব থাকবে। তো আপনারা আসুন, এই গীতি আলোক্য উপভোগ করুন, এবং পেট পুজোর জন্য অনেক ধরনের অপশন থাকবে, তো একদম সোনায় সোহাগা সম্পূর্ণ একটা বিনোদন পাবেন আশা করি।
2: অবশ্যই, এবং তার সাথে আমি ডেফিনেটলি মেনশন করতে চাই আমাদের ডেকোরেশন, আমাদের যে বিশেষ ডেকোরেশনটি হচ্ছে সেই ডেকোরেশন কিন্তু আমি মনে করি যে ভেরি ইউনিক হচ্ছে। আমাদের একটি ডেকোরেটিং টিম আছে, লজিস্টিক্যাল সাপোর্ট দিয়ে যাচ্ছেন, কিন্তু মূলধারার বা পিছনে কাজ করে যাচ্ছেন সেতু সাহা, তিনি নিজ হাতে প্রচুর ডিজাইন যেমন করছেন, নিজ হাতে অনেক আঁকছেন। তো ডেফিনেটলি আপনারা যারা আজকাল সবাই ছবি উঠাতে আমরা পছন্দ করি, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, ফেসবুক ইনস্টাগ্রাম, আমরা অনেক ছবি পোস্ট করি, সো আপনারা যারা ছবি পোস্ট করতে পছন্দ করেন আপনারা ডেফিনেটলি আমি মনে করি নিরাশ হবেন না। প্রিয়াঙ্কা আপু,
5: হ্যাঁ তাসিন, তোর কথার সাথে সাথে আসলে বলতে হয় কেমন যেন লাগছে না এখানে এরকম ফর্মাল জায়গায় তোকে তুই বলছি, বাট ইটস ওকে। সেটা হচ্ছে যে সেতু আর শিমুলদা আসলেই প্রশংসার দাবিদার। ওনারা গোলকোস্ট থেকে বসে ওনারা আসলে যে কাজটা করছে আমাদের জন্য সেটা আসলে নিঃসন্দেহে প্রশংসার দাবি তো রাখে, কিন্তু যে প্রজেক্টটা আসলে করছে ইটস এ হিউজ, হ্যাঁ যে ডেকোরেশনের কাজটা করছে ইটস এ ম্যাসিভ সাইজের একটা ডেকোরেশন, প্লাস আমাদের মাথার মধ্যে যেটা ছিল যে একটা যেন খুব সুন্দর ক্লাসিক ফটো বুথ থাকে, সো দ্যাট আমাদের এখানে যারা ছবি তুলতে আমরা খুব পছন্দ করি তারা যাতে সামনে একেবারে ক্লাসিক বাংলা সাজে, ক্লাসিক বাংলা ঢঙে, মুনির ভাই বললো আবার যে আমরা ছেলেদেরকে দেখবো যে তারা পাঞ্জাবি পরেছে, শাল পরে এসছে, ধুতিও পরতে পারে, পরে তারপর হচ্ছে হ্যাঁ পাজামা পাঞ্জাবি তো অবশ্যই সেটাতে আছেই, আর সাথে মহিলারা যারা আছেন বা মেয়েরা যারা আছেন তারা যাতে সুন্দরভাবে সেই ক্লাসিক সাজ, যেমন একদম সেই রবীন্দ্রনাথের কোনো একজন নায়িকা বা ইউনো নজরুলের কোনো একজন প্রেমিকার মতো সেজে আমাদের এই ফটো বুথে ওনারা ছবি তুলতে পারেন। সো এটা শুধুমাত্র আমরা যারা পারফর্ম করছি এটা শুধু আমাদের ব্যাপার না, এটা আমরা চাই যে আমাদের অডিয়েন্সও যাতে ফিল করে যে তারাও আসলে ওই এরার, রবীন্দ্রর এরার, নজরুলের এরার, তারা যেন মনে করে যে আমরাও যেন একাত্ম হয়ে এই প্রোগ্রামটা এনজয় করতে পারি।
2: অবশ্যই, আমি একবার জাস্ট লাস্ট ওয়ার্ড, আমরা প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমি আমার বাম সাইড থেকে লাস্ট ওয়ার্ড বলতে চাচ্ছি যে শ্রোতা মণ্ডলীদের জন্য যদি আপনাদের এক একজন করে খুবই ছোট আকারে কিছু বলেন।
6: ছোট্ট আকারে বলছি সেটা হচ্ছে যে আপনারা আসুন, এই এই প্রথমবারের মতো যেই রবীন্দ্র নজরুল জয়ন্তীর যেই একটা ভিন্ন প্রজেক্ট আমরা নিয়ে আসছি সেটাকে উপভোগ করুন, আপনারা নিরাশ হবেন না।
2: মনির ভাই,
8: আমি আমার ব্রিসবেনের সব কমিউনিটি মেম্বারদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যদি এখনও টিকিট কেটে না থাকেন আপনারা টিকিটটা সংগ্রহ করবেন, কারণ টিকিট গোয়িং রিয়েলি রিয়েলি ফাস্ট। আমাদের অল্প কিছু টিকিট আছে এবং ব্যাবের ফেসবুক পেজে আপনাদের ইমেইলে আপনারা টিকিট সংগ্রহ করতে পারেন। এবং ওখানে জামাল ভাই যেমন বলছে যে সব ধরনের খাবার ব্যবস্থা থাকবে এবং আপনাদের সাজসজ্জা ডেকোরেশন এগুলো নিয়ে আমরা হয়তো ক্লোজার টু দ্য প্রোগ্রাম আরও কিছু ইনস্ট্রাকশনমূলক পোস্ট দেবো যে আমরা আসলে কী ধরনের থিমে আমরা এটা ভাবছি। সো সবার সাথে দেখা হবে 1 আগস্ট স্যাটারডেতে রবীন্দ্র নজরুল জয়ন্তীতে।
2: রেজা ভাই,
9: আমি ওই কথাটা বলতে চাচ্ছি যে দাদা যেটা বলছে যে আসেন, আপনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না। যদি যদি খারাপ হয় তবে পরামর্শ আপনাদের নেব, আপনাদের সহযোগিতা নেব নতুন করে ভালো করে করার জন্য। মজা হবে, একসাথে দেখা হবে।
2: জামাল ভাই স্ল্যাশ ব্যাপ,
3: কমিউনিটিদেরকে এটাই বলবো যে আপনারা দেখেছেন এর আগে ব্যাপ বিভিন্ন ধরনের ব্যান্ড সঙ্গীতের আয়োজন করেছে, বাট এবারের আয়োজনটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী। বাট আপনাদের মানে দিকে তাকিয়েই এটা করা হয়েছে, আপনারা আসুন, নিরাশ হবেন না।
2: আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ব্রিসবেন বাংলা রেডিওর পক্ষ থেকে এখানে আমাদের সাথে জয়েন করবার জন্যে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা একটি গানের মাধ্যমে বিদায় নিব। বা শ্রোতামণ্ডলী, আপনারা এতক্ষণে বুঝতেই পেরেছেন যে অনেকগুলো মানুষের, অনেকগুলো প্রাণের, অনেকগুলো পরিবারের ত্যাগ তিতিক্ষা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমেই একটি অনুষ্ঠান তৈরি হতে যাচ্ছে বা প্রোডাকশনের দিকে যাচ্ছে। ফুল প্রোডাকশন হচ্ছে ব্রিসবেনের প্রথম ফুল প্রোডাকশন এই একদম প্রপার প্রফেশনাল ওয়েতে। তো অবশ্যই আপনারা আমাদের যারা সাপোর্ট করেছেন বা করে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা মানে জানেন না ডেফিনেটলি একটা এক্সপিরিয়েন্স করার জন্য আসবেন, সবাই আপনাদেরকে দাওয়াত দিচ্ছে, টিকিটস সেলিং আউট হয়ে যাচ্ছে। সো এতগুলো মানুষের এতগুলো ত্যাগ, এতগুলো পরিশ্রম, এত দিনের ইচ্ছা, এতদিনের ডেডিকেশন, এতদিনের দাওয়াত মিস করা, এতদিনের বেড়ানো মিস করা, কোনো কিছুই বৃথা ডেফিনেটলি তো যাবেই না। তো আমরা একটি গানের মাধ্যমে চলে যাচ্ছি আজকে। আপনারা ব্রিসবেন বাংলা রেডিওতে শুনছেন, আমাদের সাথেই থাকবেন, শুনতেই থাকবেন, এবং আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের রেডিওতে আসবার জন্যে। এবং সবার সাথে দেখা হবে 1 আগস্ট, সেই আশা ব্যক্ত করে আমরা বিদায় নিচ্ছি। আমি তাহসিন এবং সাথে আমাদের সকলকে সকলের পক্ষ থেকে বিদায় জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। শুনতেই থাকুন, সাথেই থাকুন ব্রিসবেন বাংলা রেডিওর। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।